নরওয়ে, ফ্রান্স আর আর্জেন্টিনার রাউন্ড অফ 32 পর্যায়ের প্রবেশ। 18টা গোলের বিশ্বকাপের ইতিহাসত সর্বাধিক গোলদাতা হিসাবে লিওনেল মেসির অভিলেখ। পুয়ার আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। এতিয়া জিলাৰ এহৰূপ আৰু দিনৰ 11 বজাত বাতৰি শুনিবলৈ পাব।